শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে আজি সন্ধিয়া নতুন দিল্লীর রাষ্ট্রপতি ভবনত এই বর্ষের পদ্ম বঁটাসমূহ প্রদান করব। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহে আজি নতুন দিল্লীত ভারতের রাষ্ট্রীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডর একটা নিলাম পোর্টেল মুক্তি করব। ভারতত অঙ্গদানের পঞ্জীয়ন করা লোকর সংখ্যা 5 লাখ অতিক্রম করা বলে কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ে প্রকাশ করেছে। উত্তর প্রদেশের লখনৌর আলিগঞ্জত কালি সংঘটিত অগ্নিকাণ্ডের পাছত আরক্ষী 4 জন লোকক আটক করেছে। আর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার এখন খেলত ফ্রান্সে ইরাকক 3-0 ব্যবধানত পরাস্ত করেছে। আমার এটিয়া বাতৰি মানি পরবর্তী বাতৰি পুৱা 7:55 বজাত শুনিবলৈ পাব।

রূপোয়ালী বালিচৰ, কি যে সুবিশাল মনোহৰ, লুইতৰ বিশাল বুকুত জিলমিল জিলমিল রূপ রেখা, দিলে কোনে আঁকি চিত্রলেখা, রোদালির রিহা আচলত তোমার হাঁহির বুটা, ও চিত্রলেখা কোনে আঁকি দিলে রিহা আচলত তোমার হাঁহির বুটা।